0: শ্রীমতী তুলিরেখা দত্ত কি আগলি প্রস্তুতি, নজরুল গীতি, হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বনুতলে, হামি প্রকৃতি কি শান্ত মনোহারি ওর বিপুল সুন্দরতা সে মিলওয়াতি হ্যায়। কবি নজরুল ইসলাম ইস গীত মে প্রকৃতি কো অন্তর কি শান্তি ওর আধ্যাত্মিক জাগৃতি কা স্রোত কহতে হ্যায়।
1: শ্রীমতী তুলিরেখা দত্তাজ নেক্সট নজরুল গীতি হেমন্তিকা এসো এসো, which greets us with tranquility, abundance and graceful beauty of the autumn season, and where Kobi Nojrul Islam presents nature as a source of inner peace and spiritual renewal.